0: ইলেকট্রনিক্স এবং আইটি রাষ্ট্রমন্ত্রী জিতিন প্রসাদ সেমিকন্ডক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কোয়ান্টম প্রযুক্তিবিদ্যার ব্যবহারক আহুরি দৃঢ় করা উপরে গুরুত্ব দিয়েছিলেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতীয় নৌসেনার ভূমিকা উপরে গুরুত্ব আরোপ করে দেশের 75% রু অধিক স্বদেশী প্রতিরক্ষা সামগ্রী ব্যবহার হইতিবা কহুতিলে। সম্মেলনের প্রতিরক্ষা মুখ্য জেনারেল এনএস রাজা সুব্রমণি সশস্ত্র বাহিনী মধ্যে অধিক সমন্বয় উপরে গুরুত্ব আরোপ করেছিলেন। কেন্দ্র কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান তাঁর নেদরল্যান্ডস প্রতিপক্ষ সিলভিও এরকেন্সক সহ নয়াদিল্লিরে বিভিন্ন দ্বিপাক্ষিক প্রসঙ্গ নেই আলোচনা করেছেন। বৈঠকরে কৃষি ক্ষেত্রে সহযোগ সমেত উভয় দেশ মধ্যে নূতন ক্ষেত্রে সহযোগ বৃদ্ধি নিমন্তে আলোচনা হয়েছে। উভয় দেশ আধুনিক প্রযুক্তিবিদ্যা, নবসৃজন এবং বুদ্ধিমত্তা বিনিময় জরিয়ার উৎপাদন বৃদ্ধি সহ সেক্ষেত্রে দেখা দেওয়া সমস্যাগুড়ির সমাধান উপরে গুরুত্ব আরোপ করেছেন। মন্ত্রী শ্রী চৌহান 25টি স্বতন্ত্র কেন্দ্র স্থাপন লাগি উভয় দেশ সহমতি প্রকাশ করে সূচনা দিয়েছেন। আপনার সংবাদ শুণুচ্ছেন আকাশবাণী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক জনসেবাকে 25 বর্ষ পূরণ হয়েছে। জনসেবারু দেশসেবা মন্ত্র আধারিত জয়যাত্রা এবং এপর্যন্ত জারি রহিতিবা নিরন্তর অঙ্গীকারবদ্ধতাকু এহা প্রকাশ করুছি। সেবা এবং সুশাসনকু দৃষ্টি রাখি কেন্দ্র সরকার 2047 সুদ্ধা বিকশিত ভারত লক্ষ্য পূরণ লাগি নিরন্তর কার্য করে আসুচন্তি। সমাবেশী বিকাশ এবং সামাজিক সশক্তিকরণ জরিয়ারে এই উৎসর্গীকৃত সিদ্ধান্ত জীবন্ত রূপ নেইছি। সেবা সংকল্প অভিযান এই স্বতন্ত্র ধারাবাহিকরে আজ আমি আপনার ব্যাঙ্কিং ক্ষেত্রে গ্রহণ করা যাইতিবা পদক্ষেপ সম্পর্কে তথ্য প্রদান করুছু। পূর্বরু ব্যাঙ্কিং ক্ষেত্রে অনাদায় ঋণ এক বড় সমস্যা রূপে উভা হইতিলা, যাহাফলরে ব্যাঙ্কিং ব্যবস্থায় আখিদৃশিয়া উন্নতি সম্ভব হয়ে পারি নথিলা। প্রধানমন্ত্রী ভাবে দায়িত্ব গ্রহণ করিবা পরে নরেন্দ্র মোদীঙ্ক নেতৃত্বাধীন সরকার সম্পত্তি গুণবত্তার সমীক্ষা লাগি পদক্ষেপ গ্রহণ করে সরকারি ক্ষেত্রর ব্যাঙ্কগুড়িকরে অনাদেয় ঋণ পরিমাণ 15% হ্রাস পাইথিলা। ব্যাঙ্ক ব্যবস্থায় 4R পদক্ষেপ যোগু দেবাড়িয়াপণ দূর হওয়া সহ দেশের অভিবৃদ্ধি ক্ষেত্রে ব্যাঙ্কগুড়িকর ভূমিকা নিশ্চিত করা যাইথিলা। স্বতন্ত্র রণনীতি, চিহ্নট, সমাধান এবং সংস্কার মাধ্যমে অনাদেয় ঋণ পরিমাণর সঠিক পরিচালনা এবং ব্যাঙ্কগুড়িকর বিভিন্ন ব্যবস্থার সরলীকরণ দ্বারা এহা সাধারণ লোকঙ্ক আস্থাভাজন হয়ে পারিথিলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ সম্পর্কে কহিতিলে,
1: হমনে এনপিএস কি ব্যাংকো কো রিক্যাপিটালাইজ কিয়া, উনকি তাকত কো বড়ায়া, হম আইবিসি জেসে রিফর্মস লায়ে, অনেক কানুনো মে সুধার কিয়ে, ডেট রিকভারি ট্রিবিউনাল কো সশক্ত কিয়া, করোনা কাল মে দেশ মে এক ডেডিকেটেড স্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট ভার্টিকল কা গঠন ভি কিয়া গয়া। ইনি ফেসলো সে আজ ব্যাংকো কি রিজলুশন আর রিকভারি বেহতর হো রহি হ্যায়।
0: জাপান আইচি নাগোয়াঠারে চালিথিবা এশীয় ক্রীড়া প্রতিযোগিতারে ভারত 6টি স্বর্ণপদক সহ মোট 76টি পদক হাসল করেছে। মহিলা হকি দল ফাইনালে চীনকু 1-0 পরাস্ত করে স্বর্ণপদক বিজয়ী হয়েছন্তি। 44 বর্ষর এশীয় ক্রীড়া প্রতিযোগিতা ইতিহাসে ভারতীয় মহিলা হকি দল প্রথম থর লাগি স্বর্ণপদক হাসল করেছন্তি। এথিসহ মহিলা হকি দল 2028 লস এঞ্জেলস অলিম্পিক্সে ভাগ নেওয়া লাগি সিধাসলখ যোগ্যতা অর্জন করেছন্তি। ভারতীয় মুষ্টিযোদ্ধা সুজিত কালকাল 65 কিলোগ্রাম পুরুষ ফ্রিষ্টাইল ইভেন্টে তাজিকিস্তানর অব্দুল মাজিদ কুদেবকু পরাস্ত করে স্বর্ণপদক হাসল করেছন্তি। বক্সিংরে মহিলা 65 কিলোগ্রাম বর্গরে পরভিন হুদা চাইনিজ তাইপেইর নিন চিন চেনকু পরাস্ত করে স্বর্ণপদক পাইছন্তি। পুরুষ 80 কিলোগ্রাম বর্গরে অঙ্কুশ পঙ্গল দক্ষিণ কোরিয়ার কিম মিন সিওংকু হরাই স্বর্ণপদক হাসল করেছন্তি। তীরচালনায় মহিলা রিকর্ভ টিম প্রথম থর লাগি স্বর্ণপদক বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছন্তি। এথিসহ মিক্সড রিকর্ভ টিম বর্গরে ভারত রৌপ্য পদক হাসল করেছে। সেপাক ট্রাক্রে ভারত পুরুষ বর্গরে ব্রোঞ্জ পদক পাইবা সহ নৌকা চালনায় মহিলা দিঙ্ঘি বর্গরে নেথ্রা কুমানাম মধ্য অন্য এক ব্রোঞ্জ পদক বিজয়ী হয়েছন্তি। এপর্যন্ত ভারত 16টি স্বর্ণ, 25টি রৌপ্য এবং 35টি কাংস্য পদক হাসল করে তালিকার পঞ্চম স্থানে রয়েছে। ରାଷ୍ଟ୍ରପତି ଦ୍ରୌପଦୀ ମୁର୍ମୁ ଏସୀୟ କ୍ରୀଡ଼ାରେ ସ୍ୱର୍ଣ୍ଣପଦକ ହାସଲ କରିଥିବା ଭାରତୀୟ ମହିଳା ହକି ଦଳକୁ ଶୁଭେଚ୍ଛା ଜଣାଇଛନ୍ତି। ରାଷ୍ଟ୍ରପତି ଶ୍ରୀମତୀ ମୁର୍ମୁ କହିଛନ୍ତି, ଦୀର୍ଘ ସମୟର ଅପେକ୍ଷା ପରେ ଖେଳାଳିମାନଙ୍କ ଦୃଢ଼ ଇଚ୍ଛାଶକ୍ତି ଏବଂ ଦକ୍ଷତା ଯୋଗୁଁ ଦେଶକୁ ଏହି ସଫଳତା ମିଳିଛି। ସେ କହିଛନ୍ତି, 2028 ଅଲିମ୍ପିକ୍ସ କ୍ରୀଡ଼ା ପାଇଁ ସିଧାସଳଖ ଯୋଗ୍ୟତା ଅର୍ଜନ କରିବା ମଧ୍ୟ ଦେଶକୁ ଗୌରବାନ୍ୱିତ କରିଛି। ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ଏସୀୟ କ୍ରୀଡ଼ାରେ ମହିଳା 75 କିଲୋଗ୍ରାମ ମୁଷ୍ଟିଯୋଦ୍ଧା ପ୍ରତିଯୋଗିତାରେ ସ୍ୱର୍ଣ୍ଣପଦକ ହାସଲ କରିଥିବା ଲଭ୍ଲିନା ବୋରଗୋହିନ୍ଙ୍କୁ ଶୁଭେଚ୍ଛା ଜଣାଇଛନ୍ତି। ସାମାଜିକ ଗଣମାଧ୍ୟମ ପୋଷ୍ଟରେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ କହିଛନ୍ତି, ତାଙ୍କର ଏହି ସଫଳ ଯାତ୍ରା ଦୃଢ଼ ଇଚ୍ଛାଶକ୍ତିକୁ ଦର୍ଶାଉଛି। ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ମୋଦି ମଧ୍ୟ କାଂସ୍ୟ ପଦକ ହାସଲ କରିଥିବା ନେଥ୍ରା କୁମାନନ୍ଙ୍କୁ ଶୁଭେଚ୍ଛା ଜଣାଇଛନ୍ତି। ବିଭିନ୍ନ ବର୍ଗରେ ସଫଳତା ହାସଲ କରିଥିବା ଖେଳାଳିମାନଙ୍କୁ ଶୁଭେଚ୍ଛା ଜଣାଇବା ସହ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ସେମାନଙ୍କ ଭବିଷ୍ୟତର ସଫଳତା କାମନା କରିଛନ୍ତି। ବିଶେଷକରି ମହିଳା ହକି ଟିମ୍ର ଖେଳାଳିମାନଙ୍କୁ ପ୍ରଶଂସା କରି ଶ୍ରୀ ମୋଦି କହିଛନ୍ତି, ସେମାନଙ୍କ ସଫଳତା ଦେଶର ନୂଆ ପିଢ଼ିର କ୍ରୀଡ଼ାବିତ୍ମାନଙ୍କୁ ପ୍ରେରଣା ଯୋଗାଇବ। ବିଶ୍ୱରେ ଶାନ୍ତି ପ୍ରତିଷ୍ଠା ଦିଗରେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ମୋଦିଙ୍କ ଉଦ୍ୟମକୁ ରୁଷ ରାଷ୍ଟ୍ରପତିଙ୍କ ପ୍ରଶଂସା। ବିଶ୍ୱ ଯୋଗାଣ ଶୃଙ୍ଖଳରେ ଭାରତ ଏକ ବିଶ୍ୱସନୀୟ ସହଯୋଗୀ ହୋଇପାରିଛି, କହିଲେ କେନ୍ଦ୍ର ବାଣିଜ୍ୟ ଓ ଶିଳ୍ପ ମନ୍ତ୍ରୀ। କୃଷିକ୍ଷେତ୍ର ସମେତ ବିଭିନ୍ନ କ୍ଷେତ୍ରରେ ସହଯୋଗ ବୃଦ୍ଧି ନିମନ୍ତେ ନେଦରଲ୍ୟାଣ୍ଡସ୍ ପ୍ରତିପକ୍ଷଙ୍କ ସହ କେନ୍ଦ୍ର କୃଷିମନ୍ତ୍ରୀଙ୍କ ଆଲୋଚନା ଏବଂ ଏସୀୟ କ୍ରୀଡ଼ା ପ୍ରତିଯୋଗିତାରେ 6 ସ୍ୱର୍ଣ୍ଣପଦକ ସହ ତାଲିକାର 5ମ ସ୍ଥାନରେ ଭାରତ। 44 ବର୍ଷ ପରେ ପ୍ରଥମ ଥର ଲାଗି ଭାରତୀୟ ମହିଳା ହକି ଦଳର ସ୍ୱର୍ଣ୍ଣପଦକ ହାସଲ। ଶୁଭେଚ୍ଛା ଜଣାଇଲେ ରାଷ୍ଟ୍ରପତି ଓ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ। ସମ୍ବାଦ ଶେଷ ହେଲା।
2: ଶ୍ରୋତାବନ୍ଧୁ ଶୁଣିଲେ ଆଞ୍ଚଳିକ ସମ୍ବାଦ। ପରେ ଆମର ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଏବଂ ପରେ ଓଡ଼ିଆରେ ସମ୍ବାଦ ରିଲେ କରି ପ୍ରସାର କଲୁ ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରରୁ। ଆକାଶବାଣୀ ବ୍ରହ୍ମପୁର ସମ ଷ୍ଟୁଡ଼ିଓ ଘଡ଼ିରେ 7:25 ଏବେ ଆସନ୍ତୁ ଶୁଣିବା ଯେତୋଟି ପୁରାତନ ଓଡ଼ିଆ କଥାଚିତ୍ର ଗୀତ ଏଇ ବିଜ୍ଞାପନ ପରେ।

0: फिल्म निर्माता और निर्देशक जेपी दत्ता पर केंद्रित रमेश गोखले द्वारा प्रस्तुत आज के इस कार्यक्रम में आलेख और स्वर अमरकांत का था। अब नमस्ते।
1: आज के फनकार।
2: শ্রোতাবন্ধু শুনিলে বিবিধ ভারতী কার্যক্রম রিলে করে প্রচার কলু বিবিধ ভারতীর মুম্বাই কেন্দ্রর আকাশবাণী ব্রহ্মপুর সামর স্টুডিও ঘড়ি সকাল দশটা বাজি অনতিশ সেকেন্ড কার্যক্রম প্রসারিত হচ্ছে এফএম ব্যান্ডর 100.6 মেগাহর্টজ যোগে। এই কার্যক্রম প্রসার ভারতী মোবাইল আপ নিউজ অন এআইআর মাধ্যমে প্রসারিত হচ্ছে। এবে আসন্তু শুনিবা গীতাঞ্জলি কার্যক্রমের কতটি ওড়িয়া এবং হিন্দি কথাচিত্র গীত এই বিজ্ঞাপন পরে পরে।
3: নমস্কার, আপনার কিছু অভিলাষ আছে কি? কেউ অভিলাষ আপনার পূর্ণ হয়েছে ও কেউ অভিলাষ আপনার পূর্ণ হয়নি সে বিষয়ে আপনার আমার সহ কথা হওয়ার চাহুন কি?
4: তাহলে আমাকে ফোন করবে আগামী গুরুবার মানে 8 তারিখ অপরাহ্ন 5টা-5টা-40 মধ্যে আমার কার্যক্রম কিছু কথা কিছু গীতরে।
3: নমস্কার, তাহলে আমার ফোন নম্বর হচ্ছে 2220521 এবং 2222621।
4: নম্বর দুইটি পুনিথরে কহি রাখুছু 2220521 এবং দ্বিতীয়টি 2222621।
3: ব্রহ্মপুরের গ্রুপ ডায়ালিং কোড 0680 0680।
4: তাহলে মনে রহিল তো আগামী অধ্যায়ের বিষয়বস্তু মো অভিলাষ?
3: তাহলে আপনার ফোন কল অপেক্ষায় রইল।
2: গীতাঞ্জলি কার্যক্রমের প্রথম গীতটি শুণন্ত ফুল চন্দন কথাচিত্রর গাইছেন অনুরাধ পড়োয়াল ও অলকা ইয়াগ্নিক। সংগ্রামক রচনায় সঙ্গীত নির্দেশনা দিয়েছেন সরোজ পট্টনায়ক।

শ্রোতাবন্ধু শুনুলে ভক্তি ধারাবাহিক সন্ত তুলসীদাস বিরচিত শ্রীরামচরিত মানসর 171তম ভাগ আকাশবাণী ব্রহ্মপুর আসন্তু শুণবা দেশভক্তি গীতটিয়ে কণ্ঠদান করেছেন রূপকুমার রাঠোড় এবং সোনু নিগম।

শ্রোতা বন্ধু শুণুলে সোনু নিগম এবং রূপকুমার রাঠোড়ক মিলিত কণ্ঠে দেশভক্তি গীতটি। এথর আসন্ত শুণবা বাবুল সুপ্রিয় কণ্ঠে আলবম গীতটিয়ে।

0: আঞ্চলিক সংবাদ বিভাগ উপস্থাপনা সুভাষ চন্দ্র শতপথী।
1: শ্রোতাবন্ধু এপর্যন্ত কার্যক্রম শুনিলে আকাশবাণী কটক কেন্দ্রর আকাশবাণী ব্রহ্মপুর সময় রাতে সাতটা আপনার কার্যক্রম শুনেপার এফএম ব্যান্ডর 100.6 MHz যোগে। শ্রোতাবন্ধু তা সহিত আমার কার্যক্রম একা সময়ের প্রসার ভারতীর মোবাইল অ্যাপ জরিয়ে এবং নিউজ অন AIR মাধ্যমে প্রসারিত হচ্ছে। আকাশবাণীর লাইভ স্ট্রিমিং যোগে আপনার আমার কার্যক্রম শুনেপার আসন্ত এথর শুণবা কতোটি ওড়িয়া চলচ্চিত্রর গীত। প্রথমটিকে নেইছু বধু নুহে মো বন্ধু, মিলিত ভাবে কণ্ঠদান করেছেন ক্ষীরোদ কুমার, মন্মথ মিশ্র এবং অরূপা।

0: ভাই ও ভনী মানক পাই জরুরি সূচনা রাজ্যর সমস্ত প্যাক স্ল্যামস এবং খুচরা বিক্রয় কেন্দ্রগুড়ি করে ইউরিয়া ডিএপি এমওপি সমেত সমস্ত প্রকার সার পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে রাজ্যরে সারর কৌণসি অভাব না তেণু অযথা ভয়ভীত ন হয়ে কিংবা আগুয়া অধিক সার মজুদ নকরি কেবল ফসলর বর্তমানর আবশ্যকতা অনুযায়ী সার ক্রয় করন্তু এথিপাই নিজ আধার কার্ড দেখাই পিওএস মেসিন মাধ্যমে সরকারি ধার্য মূল্যরে সার ক্রয় করন্তু এবং নিশ্চিতভাবে রসিদ সংগ্রহ করন্তু গুজবরে বিশ্বাস করন্তু নাহি সার কলাবজারিকু রোকন্তু মা মাটির সুরক্ষা পাই জৈবিক সার প্রয়োগ করিবা পাই ভুলন্তু নাহি কৃষি ও কৃষক সশক্তিকরণ বিভাগ ওড়িশা সরকার।
1: ଓଡ଼ିଆ ଚଳଚ୍ଚିତ୍ରର ଗୀତର କ୍ରମରେ ଶେଷରେ ଶୁଣିବା ଜାଭେଦ ଅଲି ଏବଂ ପାମେଲା ଜେନ୍ଙ୍କ ମିଳିତ କଣ୍ଠରେ ଚଳଚ୍ଚିତ୍ର ବାଳୁଙ୍ଗା ଟୋକା।

শ্রোতা বন্ধু, শুণিলে কেতোটি ওড়িয়া চলচ্চিত্রর গীত বিভিন্ন শিল্পীঙ্କ কণ্ঠে আকাশবাণী ব্রহ্মপুর সময় রাতে 17:15 হওয়া যাচ্ছে। শুণন্তু কার্যক্রম আকাশবাণী কটক কেন্দ্রর প্রথমে শুণবে ওড়িয়ার সংবাদ, তা পছকু রয়েছে জেলা হালচাল এবং রাতে 17:30 শুণবে কিষান ভাইমানক পাই কার্যক্রম কিষান বাণী। তাহলে শ্রোতা বন্ধু, কার্যক্রম রিলে করুছে আকাশবাণী কটক কেন্দ্রর।

0: ଶୁଣିଲେ ଭାରତ ସରକାରଙ୍କର କୃଷି ଏବଂ କୃଷକ କଲ୍ୟାଣ ମନ୍ତ୍ରଣାଳୟ ଦ୍ୱାରା ପ୍ରାୟୋଜିତ କାର୍ଯ୍ୟକ୍ରମ କିଷାନ ବାଣୀ, ପ୍ରଯୋଜନା ରାଜୀବ କୁମାର ମାହୁନ୍ତ, ଉପସ୍ଥାପନା ନିହାରବାଳା ପଟ୍ଟନାୟକ ଏବଂ ଅମ୍ବିକା ମହାପାତ୍ର।
1: শ্রোতাবন্ধু এপর্যন্ত কার্যক্রম শুনুলে আকাশবাণী কটক কেন্দ্রর আকাশবাণী ব্রহ্মপুর সময় রাতে আটটা কার্যক্রম প্রসারিত হচ্ছে এফএম ব্যান্ডর 100.6 মেগাহার্জ যোগে। শ্রোতাবন্ধু আমার কার্যক্রম একা সময় প্রসার ভারতীর মোবাইল আপ জরিয়া নিউজ অন এআইআর মাধ্যমে প্রসারিত হচ্ছে। আসন্তু শুনিবা আমার পরবর্তী কার্যক্রম কতটি হিন্দি চলচ্চিত্রর গীত। ପ୍ରଥମ ଗୀତଟିକୁ ନେଇଛୁ ଶାନ୍ ଏବଂ ସାଥୀଙ୍କ କଣ୍ଠରେ ଚଳଚ୍ଚିତ୍ର ପ୍ରେମ ରତନ ଧନ ପାୟୋ।